ɛno ara sɛ wobɛtumi ɛnso ahwɛ mɛkyerɛ kwan ɛwɔ ɛboa kwa canaan anaasɛ wobɛtumi nso afrɛ mo ɛwɔ 0248619999 anaasɛ 0242133577 akeka duro no hwentea ɛne atadwe no ɛyɛ nsa papapa nom bi na ntumi mpoa nipa dua no yie weyɛ boys boys ne girls girls nyinaa